0: দেখবাতা আমি এমপ্লিমেন্টে করে দিয়েছে কোন হা আকশন যাব দেখবাতা এক এন্ড পাওয়েন এগো আমি ডেভেলপ করছে এগো স্ট্র্যাটেজি ফুড লস ফুড ওয়েস্ট পর যাবে আমি ফিচার মে আমি কে ফুড
1: এসে গ্যাসপিয়া
0: গ্যাসপিয়া হই দে যাম আকশন হা ও হা ডেভেলপ করে আছে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট কেসে আমি আপন আপন নিউট্রিয়েন্ট কে আপন আপন খাদ কে ম্যানেজ করবছে যেমন আমি কে মাটি ও বিগড়ি নাই ও রহলে রহে সকব সব প্লান্টে করে তো আজ আম রহে যেন বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখব তো ঢের কই গাই পোষেলান জাতি কারণ তো সকব হও সেভিক অতি করকে বায়ো বায়ো বায়ো বায়ো গ্যাস বানা কে লেনে আছে সেভিক করে দেখব তো আমি ইম্পোর্ট পারমিটও পর কাম করাতে স্যার জন্মে আমি সাস্টেনেবল সোর্সিং করব স্যার এমে কোন চি হমনি কে চাহা জেসে ভাইয়া ভাইজি বললা কি হমনি কে চালা অ্যাপো হম জেসে জানি লাগ কথা জিস পুসো হমনি চিজ অ্যাপো হতে গেল স্যার হমনি কে অ্যাপো ফুড মে চালা জিমিয়ে করে কে কাম করে কে কাইসে জব জব দেখব তা জব অ্যাপো হতে গেল স্যার তা ঢের ল্যাম্পাক হয়া তব বাতু মে আই আভিও মে আই তো হবলি সেভি হই পলিউশন হই জব হিয়ে জব হোজ হই তা হাই সব পলিউশন বহুত কমতি হয়ে যায় আর দেখব তো হমনি দেখব তো ঢের কই কান কে তো ভ্যালু ওকর গিরগল বাতি সব কই আপন আপন খেতে বাড়ি ছোড় দেবে লানসা আবদনে কর দেবে লানসা তো হইও পর এগো কাম করব স্যার কেসে হমনি সকব সে এগো পলিসি ডিভাইস করে যেমন হমনি আবন্ডন লাইন সকব সে সেভি করে আর হমনি সকব সে আপন ফজিক্ষ আগে কিলচে উগমতে করে আর হমনি যে ফুড ওয়েস হা ভলেন্টারি আগ্রিমেন্ট দেখব তো লুতেল মে এগো এক্সাম দেব থাই লুতেল মে ঢের কই যাব যাব রহলাতে খানা তব ওকে চাহলাতে বোলতে আমাও দে দেই গরিব ওকে এগো এনজিও কে আতাসে করকে ও লোক যাকে বন্ড দেবে লান্সার তা হাই সব অ্যাকশন বাতে বাতে হাই অ্যাকশন প্ল্যান আমি
1: তা 2033 তাল কোন কোন টার্গেটস আপকে হিসাব মতলব সে পুরা হই সকি
0: হ্যাঁ 2033 মে কোতে ফুড দেখব তো হমনি কে চাহলা জানে কি আমি ঢের ওয়েস্ট ফোজিয়া কেলা স্যার ওয়েস্ট ফোজিয়া কেলা স্যার ফুড মে তো দেখবা তো খালি খানা ওই ফুড ওয়েস্ট নেই না ফুড ওয়েস্ট ও যেন হ বইলা স্যার সেকেন্ড পুসো চালা খেয়ে কর দেখি আর কোথায় ঘরে যাব দেখবা তো ঢের কাইতে ওয়েস্ট দেখবা তো তোর হর পেপসি যাব আওয়েলা কি কোন যা ফিজি ড্রিঙ্কস রহলাতে তো বুতে প্লাস্টিক মে রহলাতে হব সব প্লাস্টিক মে রহলান সব চিজ রহলা তো কোন চিজ চাহলা করে কি আমি যেন ওয়েস হ যেন সকব সে রিসিক্লে করে ও সেকন পুসন লে আন দেব সা ওকর গ্লাস বোতল বা ওকর বুতে বুতে প্লাস্টিক বা ওকর সব চিজ বা কম্পোস্টিং ও তো ওকে চাহলা রেজুয়া করে কি আউরি কোন চি বাতে হমনি কে চাহলাতে কম্পোস্টিং ও বগল যাই কে হবো বাতে তো অসম যেন চি বলত হ্যাঁ স্যার হমনি কে যেন ওয়েস্ট যেন ফৌজিয়া করব স্যার কুড়া কটক যেন ফৌজিয়া করব স্যার সেন জিস পুস পর চাহলা আমি কে রেজুয়া করে কে প্যান থন থালে
2: মানে দুগো চিজ হম বলে লা কিন্তু এক আধ গো প্রশ্ন আবিলা কবি কবার কেসে যাব হম ইয়ে যাব লাসি যে লাগে কিছু ভ্যাভেন্সিস কানি যা না কোনো বি এগো রাপো যাব নিকলা কেসে সার্কুলার ইকোনমি পর নিকলাল ইয়া ফে বি ফুড সিকিউরিটি প্রোগ্রাম পর যাব নিকলি তা কই কবি কবার হো লা কি আপন সোচ সে বিচার সে ঠিক সে বলে তো বলছে যে তা কাহে অরে গো রাপো নিকলা তা কোন ওকার ওকার নেসেসিটি বা কাম করা সা এসে এসে বলে আনসা লেকিন এগো চিজ চাঙা সমঝে কে তা জব হর মন্ত্রালয় হুয়া বা মন্ত্রালয় হমনি লাগে বা ডিপার্টমেন্ট কানি কিতনা বা তা এসে জব দেখব তা হাই হমনি কে সব কে চাহে লাগানলা এগো কমন গোল এগো কমন ভিজন রহে কে কি কাহা পর যাতে সব হ্যাঁ এক হি লক্ষ্য মে চলা চলে কে তা আজ এই সব রাপো নেই রহি তা হাই সব যেন আমি কে মন্ত্রালয় বা আমি যেন ডিপার্টমেন্ট বা কেসে সাত কাম করেন স্যার কেসে জানি স্যার কি কর রেসপন্সিবিলিটি কাহা পড়ি বা কাহা চালা যায় কে তা হাই এগো একার এগো আবশ্যকতা
1: নাই নেই নেই সকলা করে ওকে চাই পাও তা হাজে করে কে হাই তো
2: আর আর ফির গন্না যাব গো গাপো নিকলতে গো কমিটমেন্ট রাইলা না আপনি কে আপ বান দিলে হওয়াতে গো কমিটমেন্ট বা পড়ি পড়ি সাথ সাথ চল কে এই দিশা মে চলে কে তা ই ই করে গো মহত্বপূর্ণ কাহে মহত্ব কাহে চাহলা এসব রাপো রেকে আর দুসার চিজ এগো চিজ বলতি কি হমনি কে গেল এগো এগো এগো তন কচরা কে কচরা কে নজরিয়া সে দেখিলা স লেকিন কচরা দেখব তো